শ্রোতাবন্ধু, এতে আজির ভক্ত গীতার কার্যক্রম বন্দনা কার্যক্রমের কণ্ঠশিল্পী মানে লে সুমিতা গরাবড়ু, মমতা রাণী সাহু, লোভাবতী পড়িয়ারি, প্রফুল্ল কর, শান্তিলতা বারিক এবং গীতা পট্টনায়ক। গীতগুড়িক ভীম ভোই, অলোক্য বিশ্বাল, লক্ষ্মীধর বেহেরা, কালিন্দী চরণ পাণিগ্রাহী, নন্দকিশোর সিং এবং অভিরাম পরমহংসঙ্ক গীত রচনার। আকাশবাণী বারিপদা।

0: অধীন পোটলামপুর গ্রাম পঞ্চায়েত সুস্থ গ্রাম পঞ্চায়েত ভাবে দেশের যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে। এই পঞ্চায়েতক 25 লক্ষ টাকার অর্থরাশি প্রদান করা হবে। পর্যাপ্ত জল উপলব্ধ গ্রাম পঞ্চায়েত বর্গরে কেন্দুঝর জেলা চম্পুয়া ব্লকর পড়ুয়া গ্রাম পঞ্চায়েত সর্বভারতীয় স্তরের তৃতীয় স্থান অধিকার করেছে। স্বচ্ছ ও সবুজ গ্রাম পঞ্চায়েত বর্গরে সুন্দরগড় জেলা লাঠিকটা ব্লকর হাতিবন্ধা গ্রাম পঞ্চায়েত দেশের যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেইপরি সামাজিক ভাবে সুরক্ষিত ও সামাজিক ন্যায়সঙ্গত গ্রাম পঞ্চায়েত বর্গরে গঞ্জাম জেলা পুলসরা ব্লকর মন্দার গ্রাম পঞ্চায়েত দেশের যুগ্ম দ্বিতীয় স্থান অধিকার করেছে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বর্গরে গঞ্জাম জেলা পরিষদ দেশের দ্বিতীয় স্থান অধিকার করেছে। কটকরে আজি এমএসএমই গুড়িক পাই জরুরীকালীন ক্রেডিট লাইন গ্যারান্টি যোজনা ইসিএলজিএস 5.0 সম্পর্কিত এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। এই যোজনার এমএসএমই ইউনিটগুড়িক পাই স্বল্পকালীন আর্থিক আহ্বানগুড়ি দূর করা, নিযুক্তি সুরক্ষা সুনিশ্চিত করা এবং শিল্প কার্যকলাপে নিরন্তরতা বজায় রাখবায় সহায়ক হব। এর জরিয়ে পুঞ্জির বৃদ্ধি সহ সূক্ষ্ম ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোগগুড়িক বর্তমানের আর্থিক আহ্বান বর্ধিত খরচ এবং বজারর অনিশ্চিততা দূর করিবারে সহায়ক হবে। এহা মাধ্যমে নিযুক্তি সৃষ্টি এবং ব্যবসায়িক কার্যকলাপে দীর্ঘস্থায়িত্ব বজায় রাখবায় সহায়ক হওয়া সহ রাজ্যের শিল্প ও আর্থিক বিকাশ ত্বরান্বিত হব বলে সরকার পক্ষ কুযাই। জ্যৈষ্ঠ মলমাস তৃতীয়া তিথি আজ পুরী শ্রীমন্দির মহাপ্রভুঙ্কর বনক লাগি নীতি অনুষ্ঠিত হব। মহাপ্রভুঙ্ক এই শৃঙ্গার গুপ্ত নীতি পাই আজ সন্ধ্যা 6টারু রাতে 10টা পর্যন্ত সর্বসাধারণ দর্শন বন্ধ রহব বলে শ্রীমন্দির প্রশাসন পক্ষ সূচনা দিয়েছে। অপরাহ্নরে দ্বিতীয় ভোগমণ্ডপ নীতি শেষ হওয়া পরে মহাপ্রভুঙ্ক বনক লাগি নীতি আরম্ভ হব। দত্ত মহাপাত্র সেবকমানে ঠাকুরঙ্ক শ্রীমুখ শৃঙ্গার করিবা পাই গর্ভগৃহকু প্রবেশ করবে। বনক লাগি পাই হিঙ্গুল, হরিতাল, শঙ্খ, কেশর, কর্পূর, কইঁথ অঠা, কস্তুরী এবং কলা আদি ব্যবহার করা হবে। মহাপ্রভুঙ্কর এই নীতি দ্বারা শ্রীঅঙ্গর শ্রীবৃদ্ধি ঘটিথায়। শারীরিক ও মানসিক স্বাস্থ্যরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ নিমন্তে সাইকেল চালনাকু প্রোৎসাহিত করা উদ্দেশ্যে আজ বিশ্ব সাইকেল দিবস পালন করা যাচ্ছে। সুস্থ জীবনশৈলী এবং প্রদূষণমুক্ত পরিবেশ বিকাশে সাইকেল চালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 2018 প্রতিবর্ষ জুন 3 তারিখক বিশ্ব সাইকেল দিবস রূপে পালন করা নিমন্তে নিষ্পত্তি নেওয়া। চলিত বর্ষর বার্তা রয়েছে সবুজ ভবিষ্যৎ পাই সাইকেল চড়াইবা। সাইকেল গমনাগমন ও পরিবহন ক্ষেত্রে সবুঠার পুরোনা এবং জরুরী মাধ্যম ভাবে পরিগণিত হয়ে আসুছে। ভদ্রঠারে বিশ্ব সাইকেল দিবস পালিত হয়ে যাই। 16 নম্বর জাতীয় রাজপথ নলাঙ্গ আদমপুর যুব সাইকেল আরোহী মানে যাই ভদ্রক জেলাপাল কার্যালয়ে পৌঁছে। সাইকেল চলাইলে প্রত্যেক ব্যক্তি সুস্থ ও নিরোগ জীবনযাপন করিপারিবার বার্তা নিয়ে সাইকেল আরোহী মানে সহর পরিক্রমা করে। নবরঙ্গপুর জেলাপাল কার্যালয়ে রবি ধান সংগ্রহ প্রক্রিয়া নিমন্তে এক বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। অণধান জমির পঞ্জীকরণের সম্পৃক্ত ল্যাম্পসগুড়িক বিরুদ্ধে আবশ্যক কার্যানুষ্ঠান গ্রহণ করা বিভাগীয় অধিকারী জেলাপাল নির্দেশ দিয়েছেন। যোগ্য পঞ্জীকৃত চাষীঙ্কর ধান ক্রয় করা উপরে গুরুত্ব দিয়া যাই। ধান কিনা সময় যদি কৌশি চাষী অসাধু উপায়ে ধান মন্ডি আনতে সে বিরুদ্ধে কার্যানুষ্ঠান নিয়োগ বলে বৈঠক জনাপড়ি। অতিরিক্ত জেলাপাল প্রমোদ কুমার পুষ্টি, জেলা মুখ্য কৃষি অধিকারী সমেত বিভাগীয় অধিকারী বৈঠকের উপস্থিত লে। নুয়াপড়া জেলা সদর ব্লক অন্তর্গত সালিয়া গ্রাম পঞ্চায়েতের সালিয়া সেবাশ্রমে জেলা আইনসেবা প্রাধিকরণ আনুকূল্যে আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে যাই। এতে নালসা দেয়মুক্ত হেল্পলাইন নম্বর 1500 জাতীয় আইনসেবা প্রাধিকরণ পোর্টালে পোক্সো আইন অধিনিয়ম উপরে আলোচনা হয়েছে। পাণিপাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসন্তাকালি কেরল স্পর্শ করা নেই ভারতীয় পাণিপাগ বিভাগ আকলন করেছে। পাণিপাগ বিভাগের সূচনা অনুসারে এলনিনো প্রভাবর মৌসুমী বায়ুর অগ্রগতি মন্থর রয়েছে। পাণিপাগ বিভাগের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র কহিছন্তি এলনিনোর প্রভাবে মৌসুমী জনিত বর্ষা কম হয়েপারে। জুনর সেপ্টেম্বর মাস মধ্যে বর্ষা কম হবার সম্ভাবনা রয়েছে।
1: দক্ষিণ ওড়িশা এবং কেন্দ্রীয় ওড়িশায় সামান্য কিংবা সামান্য অধিক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন রু সেপ্টেম্বর মাস কথা আমি পূর্বানুমান বর্তমান করছু, পরে পুনে পূর্বানুমান দিয়াযিব প্রত্যেক মাস ভিত্তরে। সাধারণত যদি বর্ষা হয়ে ভারতবর্ষে তাঠু কম বর্ষা হব তা বিলো নর্মাল ক্যাটেগরি কুযাচ্ছে। পরিমাণাত্মক ভাবে আমি কইছু যে 90% বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় সমস্ত জেলাকে পাণিপাগ কেন্দ্র পক্ষ

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা। নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশরে জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরি স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পাণিগ্রাহী।
1: সহরি স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরি সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তুকু যিবা। রাজ্য ও দেশর জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানঙ্কর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2026 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 রে পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশর 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে, এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানকর জনসংখ্যা হলো 7-8 মিলিয়ন, যেটাকি আমি টোটাল জনসংখ্যার 17% বলে অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এতে সংখ্যার লোক সহরকু পছন্দ করছেন যেকোনসি কারণর হো না কাহিকি, সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক। সহরের এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষিত রহিপারিবে। কিন্তু সহরের অধিকা লোক যোগু তাঙ্কর ব্যবহার পাই দরকার হোথবা বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হো, খাদ্য ঠু আরম্ভ করি বস্ত্র ঠু আরম্ভ করি তেমনি নীতি দিনিয়া ব্যবহার করুথবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হলে কি নষ্ট হলে কোটি পকাইবা, ইয়ে গোটে সমস্যা যেটা কি যদি ঠিক সে তাকে পরিচালনা করা ন যায় এই বর্জ্যবস্তু গোটা বিভিন্ন প্রকার সমস্যা আনি পৌঁছাইব। তবে বর্জ্যবস্তু সহরি চলনরে প্রমুখ সমস্যা সৃষ্টি করুছি। এর স্বচ্ছতা মুন্ডবিন্ধার কারণ অটে। সর্বসাধারণ জায়গায় অলিয়া পকাইবা রাস্তা কড়ে হো কিংবা পানিরে হো কিংবা কোটে খালি দেখিলে অলিয়া পকাই দেওয়ার অভ্যাস হো, এ দ্বারা হচ্ছে কোণ না।

উপরে গুরুত্ব দিয়া যাওয়া আবশ্যক বলে অন্য বক্তামানে আলোচনার ভাগ নিয়ে মতব্যক্ত করেছেন। কার্যক্রমে ভারত সমেত ব্রাজিল, রুষিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, সাউদি আরব, ইজিপ্ট এবং ইউএই র প্রতিনিধিগণ যোগ দিয়েছেন। শুক্রবার পর্যন্ত চলবাক এই বৈঠকরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সমেত রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী এবং বৈদেশিক মন্ত্রণালয়ের বরিষ্ঠ অধিকারী যোগ দেওয়ার কার্যসূচী রয়েছে। কর্ণাটকের কংগ্রেস বিধায়ক দল নেতা ডিকে শিবকুমার আজ রাজ্যের 25তম মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল থওয়ারচন্দ গেহলট বেঙ্গালুরুঠারে তাঁকু পদ ও গোপনীয়তার শপথ পাঠ করাইছেন। পূর্বতন গৃহমন্ত্রী ডক্টর জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছেন। সহ 12 জন বিধায়ক মন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের নূয়া মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে অভিনন্দন জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মোদি তাঁর কার্যকাল শুভেচ্ছা জনাইবা সহ জনকল্যাণ পাই কেন্দ্র সরকার কর্ণাটক সরকারঙ্ক সহিত মিলিমিশি কার্য করিবে বলি কইছন্তি। ভারতের অবস্থাপিত আমেরিকীয় রাষ্ট্রদূত সর্গিও গোর কহিছন্তি প্রস্তাবিত ভারত আমেরিকা মধ্যবর্তীকালীন বাণিজ্য চুক্তির 99% চূড়ান্ত হয়ে সারিছে এবং অবশিষ্ট সমস্যার সমাধান পাই উভয় পক্ষ কার্য করছন্তি। মুম্বাইঠারে আয়োজিত সিটি 2026 ইন্ডিয়া কনফারেন্সে সে আশা প্রকট করে কহিছন্তি আসন্তা কিছু সপ্তাহ মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়ে পারে। শ্রী গোর আসন্তাকালি কেন্দ্র বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলঙ্কু মধ্যে ভেটিবার কার্যসূচী রয়েছে। ভারত আমেরিকা সম্পর্ককে আধুনিক সময়ের সবুঠার গুরুত্বপূর্ণ ভাগিদারী বর্ণনা করে শ্রী গৌর কহিছন্তি উভয় দেশ মধ্যে সহযোগ, বিশ্ব বাণিজ্য, প্রযুক্তিবিদ্যা, যোগাণ শৃঙ্খল এবং সুরক্ষার ভবিষ্যতকে রূপরেখ দেবার সহায়ক হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্পঙ্ দ্বারা আরম্ভ হয়েছে ট্রষ্ট কার্যক্রম অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, ফার্মাসিউটিক্যালস এবং সুরক্ষিত যোগাণ শৃঙ্খল ক্ষেত্রে চালিথিবা সহযোগকে সে গুরুত্ব দিয়েছন্তি। সম্প্রতি আমেরিকা দ্বারা লাগু করা যাইথিবা শুল্ক পদক্ষেপ উপরে শ্রী গৌর স্পষ্টোক্তি করে কহিছন্তি ইহা এক ব্যাপক বিশ্ব বাণিজ্য সমীক্ষা প্রক্রিয়ার অংশ এবং ইহা বিশেষ ভাবে ভারতকে লক্ষ্য করে করা যায় নাহিঁ। ডেনমার্কর তৃতীয় থর প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ করেছিবা মেটে ফ্রেডরিকসনকু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মোদি কহিছন্তি ভারত ও ডেনমার্ক মধ্যে পারস্পরিক বিশ্বাস, সমান চিন্তাধারা এবং এক স্থায়ী ভবিষ্যৎ পাই মিলিত প্রতিবদ্ধতা উপরে আধারিত এক সুদৃঢ় ভাগিদারী সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী কহিছন্তি ভারত ডেনমার্ক সবুজ রণনৈতিক ভাগিদারীকে সশক্ত করা এবং উভয় দেশের জনসাধারণ স্বার্থ পাই এই সহযোগকে নূতন শিখরের পৌঁছাইবা শ্রী ফ্রেডরিকসনঙ্ সহ মিলিত ভাবে কার্য করিবাকু সে আগ্রহী অছন্তি বলি কহিছন্তি। কুয়েত আন্তর্জাতীয় বিমান বন্দরের মুখ্য যাত্রীবাহী টর্মিনাল উপরে আজ সকালে এক ইরানী ড্রোন আক্রমণ ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার জনক মৃত্যু হওয়া সহ অনেক আহত হয়েছেন। ইতিমধ্যে আমেরিকা ও ইরান মধ্যে হয়েছে অস্ত্রবিরতি চুক্তি উপসাগরীয় অঞ্চলের বিগড়ি লাগিছে। আক্রমণ সময় কুয়েতর বায়ু প্রতিরক্ষা প্রণালী একাধিক ইরানী ক্ষেপণাস্ত্র ও ড্রোনক প্রতিহত করেছিল, কিন্তু গোটিয়ে আক্রমণ এক নম্বর টর্মিনালকে ভেদ করেছিল। বিমান বন্দরের সংরচনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া সহ সমস্ত বাণিজ্যিক বিমান চলাচলক তুরন্ত স্থগিত রাখা পড়ছে। কুয়েত অভিমুখে আসুক বিমানগুড়ি আঞ্চলিক পড়োশী বিমান বন্দর আড়ক বদলাই দিয়াযাচ্ছে। তবে পরবর্তী সময় কুয়েত এয়ারওয়েজ এক অলগা ক্ষতিগ্রস্ত ন হয়ে টর্মিনালক সীমিত বিমান চলাচল করার সফল হয়েছে। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ সেটি এক চমৎকার প্রত্যাবর্তন বিজয় সহ চীনর ওয়েং হং ইয়াংকু 8-21, 22-20 এবং 21-15 পরাস্ত করে ইন্ডোনেশিয়া ওপন সুপর 1000 দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন। মিক্সড ডবলসে ভারত এক স্মরণীয় বিজয় হাসল করেছে। রোহন কপুর এবং ঋতুপর্ণা গার্ডেঙ্ক যোড়ি চীন তাইপেইর ইয়াং পো হুয়ান এবং হু লিং ফাংকু সিধাসলক 21-14 ও 21-14 পরাস্ত করেছেন। মহিলা সিঙ্গলসে আজ ভারতের উন্নতি হুডা জাপানের পূর্বতন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারা ভেটিবে। ETF মূল্যে স্থিরতা বজায় রক্ষা পাই তৈল বিপণন কোম্পানিগুড় 10,000 কোটি টাকার বজেট সহায়তা মঞ্জুর কলে কেন্দ্র ক্যাবিনেট। পুরীরে আরম্ভ হল বিপর্যয় পরিচালনা বিপদ হ্রাস নিয়ে ব্রিক্স রাষ্ট্রসমূহ বৈঠক। কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ কলে ডিকে শিবকুমার। প্রস্তাবিত ভারত আমেরিকা মধ্যবর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়া নিয়ে আশা প্রকাশ কলে ভারতের অবস্থাপিত আমেরিকা রাষ্ট্রদূত এবং ইন্ডোনেশিয়া ওপন সুপর 1000 ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ কলে আয়ুষ সেটি। সংবাদ শেষ হলো।

0: নিয়া উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেসিন, টুলু উষা কমেন্ড গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আউ হন্ডা কোম্পানির জেনারেটর, পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিন পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
1: কেটে মিলুচি হেতে সুবিধা
2: জানিনো কি হো, বারিপদার অতি পরিচিত দোকান পরা
3: ঠিকনা হচ্ছে মেসার্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুণিয়া ছোক বারিপদা।
1: তাহলে যা না কি কৌচ,
2: চালো
4: শুনুছ, ঝিও বাহাগর এ পর্যন্ত গহনা কিনা হেলানি।
5: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানর কথা।
4: নান্ডু ভাই গহনা দোকান, সেটি সব ঠিকঠাক মিলিব তো?
5: হ্যাঁ, নান্ডু ভাই গহনা দোকানরু সবু গহনা আনিবা। সেটে পরা সরকারি স্বীকৃতি প্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন HUID কোড নম্বর থিবা গহনা মিলুচি।
4: তাহলে তো বড়িয়া কথা।
5: হ্যাঁ আজ্ঞা, হলমার্ক গহনা কিনন্তু নান্ডু ভাই গহনা দোকান, কুচেই বস স্ট্যান্ড, মোবাইল নম্বর 9437112459। জেনারেটর, পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিন পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
1: কেটে মিলুচি হেতে সুবিধা
2: জানিনো কি হো, বারিপদার অতি পরিচিত দোকান পরা
3: ঠিকনা হচ্ছে মেসার্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুণিয়া ছোক বারিপদা।
1: তাহলে যা না কি কৌচ,
2: চালো।
6: আকাশবাণী বারিপদা প্রচার করুছু কার্যক্রম চাষবাস। কার্যক্রমটি পরিচালনা করেছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনায় অছন্তি প্রদ্যুম্ন কুমার মহাপাত্র, সত্যানন্দ সেজপড়া এবং শুভেন্দু কুমার বেহেরা।

শ্রোতা বন্ধু, আপন মানে ওড়িয়া চলচ্চিত্রর গীত শুনুছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হেউচি এফএম ব্যান্ডরে 102.9 মেগাহর্স জগে। পরবর্তী গীতটি নেইছু তো বিনাম কাহাণী অধা। কণ্ঠদান করিছন্তি হৃদকণ্ঠরে নিবেদিতা এবং বাবুল সুপ্রিয়। অনুরোধ করিছন্তি আপন মানে হেলে শ্যামাখুণ্ড ব্লক পড়াস্তিয়া গ্রামর লিলি, প্রাচী, মামুন, নির্মলা, গণেশ, রমেশ, যশোদা, মামুনি, মামা, মানস, অমিত, ববলি এবং তাঙ্ক পরিবারর অন্য সাথী শ্রোতা।

শ্রোতা বন্ধু, শেষ হল আপনার অনুরোধে কতটি ওড়িয়া চলচ্চিত্রর গীত। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম প্রচার করিবু এই বিজ্ঞাপন পরে।